0: শ্রোতাবন্ধু আপনি যদি সমাজ সেবার নিজকে নিয়োজিত করে সমাজের মঙ্গল করা চাহুথান্তি তেবে আজ হি রাউরকেলার আত্মীয় সেবা ট্রস্ট বা সেবা সংগঠনরে যথাশীঘ্র সামিল হয়ে সমাজের কল্যাণ করন্তু। এথিপাই যোগাযোগ করন্তু সমাজসেবী চন্দ্রশেখর শতপথীঙ্কু, কল করন্তু 8895501397 কু। শ্রোতাবন্ধু আপনি যদি সমাজ সেবার নিজকে নিয়োজিত করে সমাজের মঙ্গল করা চাহুথান্তি তেবে আজ হি রাউরকেলার আত্মীয় সেবা ট্রস্ট বা সেবা সংগঠনরে যথাশীঘ্র সামিল হয়ে সমাজের কল্যাণ করন্তু। এথিপাই যোগাযোগ করন্তু সমাজসেবী চন্দ্রশেখর শতপথীঙ্কু, কল করন্তু 8895501397 কু।
1: সাবিত্রী মো অফিস যাচ্ছি,
2: নিয়া এ মাসর ইলেকট্রি বিল ভরি দব।
1: বাপরে এতে টাকা?
2: মু তো কহুচি সোলার প্যানেল লগাই দবা, মাসকু 300 ইউনিট পর্যন্ত বিল বঞ্চি যিব।
1: সেথিরে কেতে খরচ হেব জানিছ?
2: কাই চিন্তা করুছ, সরকার সেথিপে সাবসিডি দেউছন্তি পরা।
3: আজ্ঞা হ, পিএম সূর্যঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্যঘর .gov.in রে আজ হি আবেদন করন্তু।
4: মন কি বাত হ্যায় জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষোঁ কে কুছ কিস্সে, কাহানি কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ শুন সকতে হ্যায় আকাশবাণী আর দূরদর্শন সে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ শুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখেন, রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত। মন কি বাত হ্যায় জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষোঁ কে কুছ কিস্সে, কাহানি কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলিয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। আপ ভি মাননীয় প্রধানমন্ত্রী জি কি মন কি বাত কা হিসা বন সকতে হ্যায়, ইসকে লিয়ে আপ অপনে সুঝাও 29 মই তক টোল ফ্রি নম্বর 1800117800 পর রেকর্ড কর সকতে হ্যায় ইয়া ফির 1922 পর ভি কল কর সকতে হ্যায়। আপনে সুঝাও নমো অ্যাপ ইয়া মাই গভ কে ওপেন ফোরাম মে পোস্ট কর সকতে হ্যায় ইয়া পোস্ট বক্স নম্বর 111 আকাশবাণী দিল্লি পর ভি ভেজ সকতে হ্যায়। তো ইয়াদ রাখেন, রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত।
0: কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। আপনমানে টিউন করিছন্তি 102.6 FM কো। শুনিছন্তি কার্যক্রম ভক্তি গীত, ভক্তি গীত অ্যালবম রো। পরবর্তী ভজন নন্দীঘোষতর অটকি গলা অ্যালবম রো গাইছন্তি ইরা মহান্তি, রচনা করিছন্তি অলেখ বিশ্বাল।

আকাশবাণী রাউরকেলা শ্রোতাবন্ধু কার্যক্রম প্রচার করা যাচ্ছে 102.6 মেগাহার্টজ যোগে প্রচার করুছু আপনার প্রিয় কার্যক্রম হ্যালো রাউরকেলা কার্যক্রম প্রযোজনায় বসন্ত কুমার স্বাইন উপস্থাপনায় ইতিশ্রী জেনা।

0: শ্রোতা বন্ধু, আপনি যদি সমাজ সেবায় নিজক নিয়োজিত করে সমাজের মঙ্গল করা চাহুথান্তি, তবে আজি হি রাউরকেলার আত্মীয় সেবা ট্রস্ট বা সেবা সংগঠনের যথাশীঘ্র সামিল হয়ে সমাজের কল্যাণ করন্তু। এথিপাই যোগাযোগ করন্তু সমাজসেবী চন্দ্রশেখর শতপথীঙ্কু, কল করন্তু 8895501397 কু। শ্রোতা বন্ধু, আপনি যদি সমাজ সেবায় নিজক নিয়োজিত করে সমাজের মঙ্গল করা চাহুথান্তি, তবে আজি হি রাউরকেলার আত্মীয় সেবা ট্রস্ট বা সেবা সংগঠনের যথাশীঘ্র সামিল হয়ে সমাজের কল্যাণ করন্তু। এথিপাই যোগাযোগ করন্তু সমাজসেবী চন্দ্রশেখর শতপথীঙ্কু, কল করন্তু 8895501397 কু। শ্রোতা বন্ধু, আপনি কোন সঙ্গীতকু ভালো পাঁতি? আউ সঙ্গীত মাধ্যমে আপনি কোন ঈশ্বরক সহিত জড়িত হওয়ার চাহান্তি কি? তবে সাই সৌরভ ভিজন ইউট্যুব চ্যানেল কু লগ ইন করন্তু ও ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্ক দ্বারা রচিত মনছুয়া সুন্দর ভজন শুণন্তু। এহা সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রোডকশন হাউস লিরিক্স পাই যোগাযোগ করন্তু ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্কু, ফোন নম্বর 7978559646 কু।
1: সাবিত্রী, মো অফিস যাউছি।
2: নিয়া, এ মাসর ইলেকট্রি বিল ভরি দব।
1: বাপরে, এতে টাকা?
2: মু তো কহুচি সোলার প্যানেল লগাই দবা, মাসকু 300 ইউনিট পর্যন্ত বিল বঞ্চি যিব।
1: সেথিরে কেতে খরচ হেব জানিছ?
2: কাই চিন্তা করুছ? সরকার সেথিপে সাবসিডি দেউছন্তি পরা।
3: আজ্ঞা হ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 1,38,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
4: হ্যালো রাউরকেলা।
5: অনন্নি, জোহার।
4: জোহার, কে কোচন্তি?
5: আম ভাই বরপালি জোহার।
4: বিক্রম ভাই, কেমতে আছন্তি?
5: হ্যাঁ, ভালো আছেন। আমি আপন কেমতা আছেন?
4: মুবি বহুত ভালো আছি। আউ কোন সব চালিছি কোহন্তু?
5: কি না, আমি খরা হই যে মুশকিল হই গলানো।
4: খরা তো বহুত, আজি তো 42 ডিগ্রি আছে, আউরি অধিক বড়ি পারে সম্ভাবনা রহুছে। আউ কোন মানে খরারে কুয়াড় যাউছন্তি না ঘরে আছন্তি, কাম দাম ছাড়ি দেইছন্তি না কেমতি কোন রহুছে?
5: নাই, কেবে তো সব বন্ধ আছে না। নি মই তো মজরে প্রোগ্রাম মানে যাউতলে আসলি, এবে কি মোর হাতে প্রোগ্রাম বি আছে, আরে মই নাই যিবা দি খরা লাগি।
4: আচ্ছা, কোহন্তু তাহলে কো গীত শুনিবে আজি?
5: আজি আমর আশা ভোসলেং কর যে গীত বি থিবা, সে আপন নিজে প্লে করি কি?
4: আশা ভোসলেং কর তো বহু সুন্দর গীত আছে, নিশ্চিত ভাবে প্লে করিবে। আপন কাহা কো ডেডিকেট করিবে?
5: ডেডিকেট তো খাস আপন কো এবে করিবি, আজ যেতে শ্রোতা মনে শুন।
4: বহুত বহুত ধন্যবাদ মতে আপন ডেডিকেট করছেন, মু নিশ্চিত ভাবে সুন্দর গীতটি প্লে করিবি। ঠিক আছে, তাহলে নেক্সট টাইম কল করিবি, কথা হবা।
5: আজ্ঞা আজ্ঞা, নমস্কার।

শ্রোতাবন্ধু, বর্তমান শুনন্ত চলিত আমার আসন্তকালের অধিবেশনের প্রচার হওয়ার থাকা কার্যক্রম সম্পর্কে কতটি সূচনা। আসন্তকালি সকাল ছটা বাজে পাঁচ মিনিট শুনবে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। ছটা বাজে পঁয়ত্রিশ মিনিট রয়েছে শ্রীরামচরিত মানসর শহে তেস্তরীতম ভাগ। সকাল সাতটা বাজে পঁচিশ মিনিট শুনিপারে শিশু রাইজ কার্যক্রম। আটটা বাজে তিরিশ মিনিট প্রচার করব সুগম সঙ্গীতর কার্যক্রমে শিশিরা দাস এবং শ্রীকান্ত দাস কণ্ঠে কতটি আধুনিক গীত। আটটা বাজে পঁয়তাল্লিশ মিনিট প্রচার করব বনপাহাড় গীতর কার্যক্রমে কিষান গীত পরিবেশন করবে পুরেন্দ্র কিষান এবং সাথী মানে। আসন্তকাল সকাল দশটায় শুনিপারে হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। দিন বারটায় প্রচার করব নারী মানুষ কার্যক্রম নারী মহল। শ্রোতাবন্ধু, আসন্তকাল অপরাহ্ন পাঁচটায় শুনবে ভক্তি গীতর কার্যক্রম আরতি। পাঁচটা বাজে কোড়িয়ে মিনিট রয়েছে শ্রীমদ ভাগবতর চারিশহ চারিতম ভাগ। পাঁচটা বাজে তিরিশ মিনিটে প্রচার করব প্রগতি সিটি কার্যক্রম। এতে শুনবে সাক্ষাৎকার জনে যুব সঙ্গীত নির্দেশক ভবানী শঙ্কর হাতী সহ এক সাক্ষাৎকার। সন্ধ্যা সাতটা বাজে তিরিশ মিনিট প্রচার করব চাষী ভাই মানুষ কার্যক্রম কিষান বাণী। এতে শুনবে আলোচনা আত্মনিয়োজনের গৃহিণী ছতু চাষ এ সম্পর্ক আলোচনা করবে মহিলা অগ্রণী চাষী সরস্বতী লাকড়া। রাতে আটটায় প্রচার করব হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। রাতে দশটায় শুনবে গীত গজল কার্যক্রমে সোনালী রাঠোর এবং রূপকুমার রাঠোর কণ্ঠে কতটি গজল। এবং রাতে দশটা বাজে তিরিশ মিনিট শুনবে লোকগীত কার্যক্রমে পাল্লা পরিবেশন করবে চন্দ্রশেখর বেহেরা এবং সাথী মানে। শ্রোতাবন্ধু, এত লা আমার আসন্তকাল অধিবেশনের প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্ক সূচনা। আপনার টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকে।

আকাশবাণী রাউরকেলা। শ্রোতাবন্ধু, শুনন্ত কেতটি দেশাত্মবোধ গীত সুভাষ দাস এবং শৈলাভমা মহাপাত্রঙ্ক কণ্ঠে শুনন্ত এই গীতটি।

শ্রোতা বন্ধু, আপন কোন সঙ্গীত কু ভাল পাঁতি আউ সঙ্গীত মাধ্যমে আপন কোন ঈশ্বরক সহিত জড়িত হবাকু চাহান্তি কি, তেবে সাই স্বর ভিজন ইউটিউব চ্যানেল কু লগইন করন্তু ও ডক্টর প্রতাপ কুমার স্বাইন কো দ্বারা রচিত মনছুয়া সুন্দর ভজন শুনন্তু। এহা সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রোডাকশন হাউস লিরিক্স পাই যোগাযোগ করন্তু ডক্টর প্রতাপ কুমার স্বাইন কু। ফোন নম্বর 7978559646 কু।

শেষ হলো দেশাত্মবোধ গীতর কার্যক্রম আজ এই শুনলে সুভাষ দাস এবং শৈলভমা মহাপাত্র কণ্ঠে গীতটি দেশাত্মবোধ গীত আকাশবাণী রাউরকেলা পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সম্বাদ শুনিপারে আকাশবাণী কটক কেন্দ্র কিছুক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু আজির কার্যক্রম কু প্রযোজনা এবং পরিচালনা করে দুর্গা মাঝি এবং উপস্থাপনার আমি থিলু মু নিহার বালা পট্টনায়ক এবং মু বিজয়লক্ষ্মী পত্রি। আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুচু, নমস্কার।

থানেদার ফিল্ম রগিতটি শুনছিলি বাপী লেহরি এবং অনুরাধা বড়ুয়ালক কণ্ঠরে। শ্রোতা বন্ধু আপন মানে শুনছেন হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। শ্রোতা বন্ধু উপভোক্তা পাখে পহঞ্চবা সবুঠ সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং ডায়াল করতু এই টেলিফোন নম্বর কু 8249809672। নম্বরটি আউথরে কে রকুছি 8249809672।

সেই অষ্টাদশ সিদ্ধি ভিতর গোটিয়ে সিদ্ধি হল আজ্ঞা মনোজ। সেই সিদ্ধি বলরে লক্ষ্মণ আকাশ মার্গরে যাই আজ্ঞা লঙ্কা কটকর অশোক জঙ্গল ভিতরে পৌঁছি গলে। দেখিলে অশোক